0: Amazon's Delta, the world's largest mangrove forest. The king tides have long ruled, bringing both bounty and destruction.
1: আকাশের অবস্থা ভালো এখন তো বাড়িতে মনে করেন সাতটা
2: সাড়ে সাতটা বাড়িতে
1: অভিজ্ঞতা চাঁদ দেহ বলা যায় কট্ট কটলি
2: জোয়ার ভাটা হবে না এটা বোঝা যায়
1: আরে মনে করেন বাটি পড়ার সময় হয়ে গেছে বাটি পড়লে মাছ ধরা শুরু করতে হবে
0: For all his working life, fisherman Shashuda Bishwas has depended on the rhythms of the moon.
1: Hey, madam. How did you?
0: These tides drive seawater upriver, churning up nutrients, concentrating fish, and briefly tipping the balance in the fisherman's favor. Especially when his otters join the hunt.
3: I'm good.
1: এইটার নাম হচ্ছে মেনু এইটার নাম হচ্ছে কালু এইটার নাম হচ্ছে কুশি আমাকে এই জালে এরা ছাড়া মাছ ওঠে না এই জন্য একে দিয়ে মাছ ধরতে আমাকে পদ্ধতি এই শিকার কিনারে অনেক গাছপালা থাকে জব জব থাকে তার ভিতরে মাছ থাকে ওরা যাইয়ে খাওয়ার জন্য তারা দেয় ওই মাছটা ধরে নেটের ভিতরে আসে আসলে সে মাছ ধরি আমরা এইভাবে আর কি এই পদ্ধতিটা
0: Shashuda is one of the last fishermen still practicing this rare form of cooperative fishing.
1: Yeah. একটা ওরা দরিয়ে খালো আবার কোনোটায় আছে ওই ডাইয়ে সংকেত যায় যে জায়গার ন মাছ আছে
0: A full moon usually brings a good catch. But tonight, something's wrong.
1: কই মাছ কই?
0: Shashuda is disappointed by the catch, and it doesn't take him long to work out why the fish are so shy. It's all to do with the arrival of the king tide coming in from the Sea of Bengal.
1: লবণ পানি আসতেছে সাগরেতে জোয়ার দিয়ে উঠে চলে আসতেছে লবণ পানিতে দিনে দিনে ওই মাছটা কম হয়ে যাচ্ছে ওই শেলাটাও কোনো হয় না কয়টা বাজে বন্ধু আরে কয় ঘন্টা দেরি কাছে না দুই ঘন্টা
4: জোয়ার তিন দিন
5: না তুই দুই বাল আজকালে জোয়ার হয়ে গেছে
0: The moon drives the rhythm of the tides here. Twice a day, the waters rise for 6 hours, then fall for another six. For Zafar Ghazi, a honey hunter from the village of Kalabagi. The impending king tide forced a decision. Days earlier, he resolved to uproot his family and build a new home, 30 kilometres inland, out of reach of the power of the tides.
6: I'm going to go to the house.
7: মায়া করি কি হবে মানে যাবা তুমি তোর মন যে সময় যাবা সে সময় যাবা

0: কিদে লাগে গেছে দাঁড়িয়ে নামায় তো
1: ওই ওই তুই ভাই সরে থাক ওই ভাই সামনে যে থাকলে সরে
2: As dawn breaks and the tide rises in the Sundarbans, the fishing party is forced to call off the search and the otters can take a well-earned rest.
1: মাছ ধরে ইনকাম করে সংসার চালাই এই জন্য একে পরে আমাকে খুব আগ্রহতা যত্ন করে রাখতে হয়
2: The king tide has pushed salt water inland across the Sundarbans. Water the fishermen's otters cannot tolerate.
1: আর মাছ কম বাদে আমাকে এই আস্তে আস্তে নবন পানির জন্য মাছটা উপরে উঠে যাচ্ছে চলে এরা দিনে দুই বের খায় রাত দিন দিয়ে দুই বের খায়
3: ভিন্ন সিনারিও কেমন ডিফারেন্ট সিনারিও এভাবে পাওয়া যায় যে আপস্ট্রিম থেকে তখন আর হিউজ ভলিউমে পানি থাকে না
2: Across the vast catchment area of the Indian Basin, fresh water is siphoned off to feed agriculture and cities. As the fresh water supply falls in the Sundarbans, seawater takes its place, advancing inland, salting the land.
3: That's why আমার কি হচ্ছে তখন টাইডের পানিটাই এফেক্টিভ হচ্ছে যে স্যালিনিটি পানিটা ইন্ট্রুশনের ক্ষেত্রে অর্থাৎ বহমান ক্ষেত্রে নদীর দিকে ভূমির দিকে আসার ক্ষেত্রে রোলটা প্লে করছে
1: আমার এই নোনা পানিতে ধরে আমার বদর ঘেনা হয়ে গেছে অনেকটা মারা হবে ওই লবণ পানিতে ওটে ধরে বসেবে
3: সুতরাং এক্ষেত্রে নদীগুলো যদি আমার আরও অ্যাক্টিভ থাকতো পানি থাকতো বেশি আপস্ট্রিম থেকে তখন স্যালাইন ওয়াটার আরও ডাউনে চলে যেত এত দূর ল্যান্ডের দিকে আসতে পারতো না
2: Every year, the seas rise ever higher along the southern coast of Bangladesh, threatening the 2 million people who still live in the Sundarbans. They must adapt to the rising waters or leave. In the village of Kalabagi, where the king tides strike with brutal force, two young researchers arrive to test the area's soil salinity.
4: Assalamu alaikum, bhai. Amra ashlam Dhaka theke, ha?
5: লবণ পানিতে আমাদের সমস্যা খুব
4: না সেটাই আমরা শুনবো আপনাদের কাছে আপনারা যদি একটু সময় দেন না
6: আপনারা এই যে খাবার পানি যেটা খাবার পানিটা কোথা থেকে সংগ্রহ করেন
7: আমরা খাবার পানিটা এই বৃষ্টির পানি খাই আমরা 12 মাস বৃষ্টির পানি
6: খাবার পানি তো হচ্ছে বৃষ্টিটা ধরে রাখছেন এই যে হাড়ি পাতিল ধোয়া গোসল এগুলা কি পুকুরে
7: পুকুরে পুকুরে নদীতে এখন আমি নদীতে গোসল করাইছি
6: আচ্ছা
4: নদীতে এটাই একমাত্র উপায় এছাড়া ধরেন এখানে যদি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা যায় সেটাতে কি লবণ পানি ওঠে নাকি
6: আচ্ছা আর আপনাদের এই এরকম কি কিছু হয়েছে যে এই পানিটা খাওয়ার কারণে আপনাদের কোনো অসুখ বিসুখ
5: বিপদে পড়ে বিপদ আছে আর ওই
2: In the last 5 years, rising waters have cut off the southern tip of the village, creating a tiny island in the middle of the river. It's known as the Hanging Homes. Rising just 2 meters above the river, the people who remain here know that they're living on borrowed time. For now, this is where Zafar, the honey hunter, and his family call home, but not for much longer. In the other part of Kalabagi, the geographers continue their site visit.
6: এই পুকুরটা দেখ
4: ফ্রেশ ওয়াটার
6: ফ্রেশ ওয়াটার
4: মেবি হচ্ছে এটা মানে ফ্রেশ ওয়াটারের যে মাছগুলো আছে এই এইদিকে এই ধান ক্ষেতগুলো দেখ মেবি এটা হচ্ছে এই পানি দিয়েই চাষাবাদগুলো করা হয়
6: এই পুকুরের পানি দিয়ে মেবি
4: হ্যাঁ এই
6: একটা বাড়িতে মোটামুটি রিজার্ভার আছে
4: ম্যানমেড ওনারা হচ্ছে ফ্রেশ ওয়াটার সোর্সের জন্য এটা বানায় রাখছে ওনাদের মতো করে ছোট হোক বড় হোক
2: As the sea penetrates ever deeper inland, it brings salt that weakens the structure of the ground. So it's even more crucial now to track salt penetration here, to assess how long the land can endure.
4: So, let's assess the sediment.
6: Point 0.1%. Is it normal?
4: Yeah. In the case of freshwater, genuine freshwater khetre, the maximum range is 0.5%.
6: 0.5%.
4: So it is normal. It's a. So amra bolte pari eta ekta freshwater. তবে এটা একটা ভালো বুদ্ধি যে একটা মাল্টি ক্রপিং সিস্টেম আছে এখানে যেখানে যে ফিশ নিচে
6: হচ্ছে সবজি চাষ করতেছে
4: সবজি চাষ আছে ফিশ আছে এবং সামনে অনেক সময় এটার উপরে পোল্ট্রি ফার্ম করে মানুষ
6: ওই পাশে আমরা হাঁসও দেখা যাচ্ছে হাঁস মুরগি ওই পাশে
4: হাঁস মুরগির জন্যও ভালো আর পোল্ট্রি ফার্ম করলে ওইটাই হচ্ছে অর্গানিক ফুড হিসেবে মাছের ফুড হিসেবে ওটা ব্যবহার হয় গোসলের কাজে ব্যবহার করে ওই যে গোসল করতে সময়রা
6: আবার হাড়ি পাতিল সম্পূর্ণ এখানেই
4: হাউসহোল্ডের সব কাজই ধর এইটা দিয়েই হবে যদিও দেখা যাচ্ছে একটু ডার্টি বাট ওদের তো কোনো অপশন নাই অপশন না থাকে
2: The life that once thrived in the Kalabagi mudflats may be just one high tide away from destruction. In China, the city of Hangzhou once faced the same threat. The tidal bore surged inland like a battering ram, swallowing everything in its path.
0: 你想想，你可以想象一下，如果这个潮水冲到了我们的家园，会发生什么样的情况？死亡了，死亡是不是？对，那么在这样的潮灾的情况下呢，人们是怎么？ 把这个潮水阻挡在家门之外的呢，那么人们想出了很多很多的办法。当中呢，就有我们现在看起来，比较迷信的一种行为啊。他们还在钱塘江边建造起了各种各样的塔，比如说非常有名的像六合塔，据说。 可能也是为了正潮而建的。潮这个潮水最大的时候，你去观潮是一件盛事。导演，通道的避难，你们休息一下，这是通道。 为什么呢？就是说每年到八月十八的时候，还有很多人非但就是不躲起来，而且还跑到江边去观潮。小孩要带牢，摔下头重要安全。在那个江岸上，岸边看了还不算，还要想到江里头去看。有危险，观潮肯定是有危险的。 可以去观潮，但是离潮水要远一点。

0: In the Sundarbans Delta, the world's largest mangrove forest, the king tides have long ruled, bringing both bounty and destruction.
1: আকাশের অবস্থা ভালো এখন তো বাজেছে মনে করেন সাতটা
2: সাড়ে সাতটা বাজেছে
1: অভিজ্ঞতা ওই চাঁদ দেহ বলা যায় কট্টু কুটলি
2: জোয়ার ভাটা হবে না এটা বোঝা যায়
1: এনে মনে করেন বাটি পড়ার সময় হয়ে গেছে বাটি পড়লে মাছ ধরা শুরু করতে হবে
0: For all his working life, fisherman Shashuda Bishwas has depended on the rhythms of the moon.
3: Hey, how did you?
0: These tides drive seawater upriver, churning up nutrients, concentrating fish, and briefly tipping the balance in the fisherman's favor. Especially when his otters join the hunt.
4: I'm good.
1: এইটার নাম হচ্ছে মেনু এইটার নাম হচ্ছে কালু এইটার নাম হচ্ছে কুশি আমাকে এই জালে এরা ছাড়া মাছ ওঠে না এই জন্যই একে দিয়ে মাছ ধরতে আমাকে পদ্ধতি এই শিখাব
2: কিনারে অনেক গাছপালা থাকে তার ভিতরে মাছ থাকে ওরা যাইয়ে খাওয়ার জন্য তারা দেয় ওই মাছটা ধরে নেটের ভিতরে আসে আসলে সে মাছ ধরি আমরা এইভাবে আর কি এই পদ্ধতিটা
0: Shashuda is one of the last fishermen still practicing this rare form of cooperative fishing.
1: Yeah. আর ওই ডুবতে ডুবতে হয়তো পাঁচটা আছে চারটে আসলো একটা ওরা ধরে খেলো আবার কোনোটায় আছে ওই ডাইয়ের সংকেত যায় যে জায়গার ন মাছ আছে
0: A full moon usually brings a good catch. But tonight, something's wrong.
1: কই মাছ কই?
0: Shashuda is disappointed by the catch, and it doesn't take him long to work out why the fish are so shy. It's all to do with the arrival of the king tide coming in from the Sea of Bengal.
1: আগের পানি ছিল এত মিষ্টি তখন মাছটা উঠতো আমাগে এই জায়গা এক ধরনের নদীতে শেলা হয় ওই শেলার ভিতর মাছটা থাকতো দুমাইয়ে লবণ পানি আসতেছে সাগরের জোয়ার দিয়ে উঠে চলে আসতেছে লবণ পানিতে দিনের দিন ওই মাছটা কম হয়ে যাচ্ছে ওই শেলা দেওয়া কোনো হয় না কয়টা বাজে শুভান্ত ঘন্টা দেড় কাছে না দুই ঘন্টা
5: জোয়ার তিন দেয় না
0: The moon drives the rhythm of the tides here. Twice a day, the waters rise for 6 hours, then fall for another six. For Zafar Ghazi, a honey hunter from the village of Kalabagi, the impending king tide forced a decision. Days earlier, he resolved to uproot his family and build a new home, 30 kilometres inland, out of reach of the power of the tides.
3: I'm going to go to the house.
6: তোর মন যে সময় যাবে সে সময় যাবা

0: কিদে লাগে গেছে দাঁড়িয়ে নামায় তো
1: ওই ওই তুই ভাই সরে থাক ওই ভাই ও সামনে দিয়ে থাকলে সরে
2: যা
3: As dawn breaks and the tide rises in the Sundarbans, the fishing party is forced to call off the search and the otters can take a well-earned rest. The king tide has pushed salt water inland across the Sundarbans. Water the fishermen's otters cannot tolerate.
4: Different scenario এভাবেই পাওয়া যায় যে আপস্ট্রিম থেকে তখন আর হিউজ ভলিউমে পানি থাকে না
3: Across the vast catchment area of the Indian Basin, fresh water is siphoned off to feed agriculture and cities. As the fresh water supply falls in the Sundarbans, seawater takes its place, advancing inland, salting the land.
4: That's why our thing is, when tidal water is effective, the salinity water intrusion is there, that bahaman is there, nodi dikhe, bhumi dikhe, asar dikhe, role ta play korte.
1: আমার নুনা পানিতে ধরে আমার বদর ঘেনা হয়ে গেছে অনেকটা মারা হবে ওই লবণ পানিতে ওটে ধরে বসে
4: সুতরাং এক্ষেত্রে নদীগুলো যদি আমার আরো অ্যাক্টিভ থাকতো পানি থাকতো বেশি আপস্ট্রিম থেকে তখন স্যালাইন ওয়াটার আরো ডাউনে চলে যেত এত দূর ল্যান্ডের দিকে আসতে পারতো না
3: Every year, The seas rise ever higher along the southern coast of Bangladesh, threatening the 2 million people who still live in the Sundarbans. They must adapt to the rising waters or leave. In the village of Kalabagi, where the king tides strike with brutal force, two young researchers arrive to test the area's soil salinity.
5: Assalamu alaikum, bhai. Amra ashlam Dhaka theke, ha?
6: Lobon panite amader somoshya khub.
5: Na, shetai amra shunbo apnader kache. Apnara jodi ektu shomoy den na.
7: Apnara ei je khabar pani jeta. খাবার পানিটা কোথা থেকে সংগ্রহ করেন
8: আমরা খাবার পানিটা এই বৃষ্টির পানি খাই আমরা 12 মাস
7: খাবার পানি তো হচ্ছে বৃষ্টিটা ধরে রাখছেন এই যে ভারী পাতিল ধোয়া গোসল এগুলা কি পুকুরে
8: পুকুরে নদীতে এখন আমি নদীতে গোসল করাইছি
7: আচ্ছা
5: নদীতে এটাই একমাত্র উপায় এছাড়া ধরেন এখানে যদি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা যায় সেটাতে কি লবণ পানি ওঠে নাকি
7: আচ্ছা আর আপনাদের এই এরকম কি কিছু হয়েছে যে এই পানিটা খাওয়ার কারণে আপনাদের কোনো অসুখ বিসুখ
6: আমাদের বিপদে পড়ে বিপদই আছে আর ওই ভক্ত
3: In the last 5 years, rising waters have cut off the southern tip of the village, creating a tiny island in the middle of the river. It's known as the Hanging Homes. Rising just 2 meters above the river, the people who remain here know that they're living on borrowed time. For now, this is where Zafar, the honey hunter, and his family call home, but not for much longer. In the other part of Kalabagi, the geographers continue their site visit.
7: এই পুকুরটা দেখ
5: ফ্রেশওয়াটার মেবি হচ্ছে এটা মানে ফ্রেশওয়াটারের যে মাছগুলো আছে এইদিকে এই ধান খেতগুলো দেখ মেবি এটা হচ্ছে এই পানি দিয়েই চাষাবাদগুলো করা হয়
7: এই পুকুরের পানি দিয়ে মেবি হ্যাঁ এই প্রত্যেকটা বাড়িতে মোটামুটি রিজার্ভার আছে
5: ম্যানমেড ওরা হচ্ছে ফ্রেশ ওয়াটার সোর্সের জন্য এটা বানায় রাখছে ওনাদের মতো করে ছোট হোক বড় হোক
3: As the sea penetrates ever deeper inland, it brings salt that weakens the structure of the ground. So it's even more crucial now to track salt penetration here, to assess how long the land can endure.
5: So, let's assess the sediment.
7: Point 0.1%. Is it normal?
5: Yeah. In the case of freshwater, genuine freshwater, the maximum range is 0.5%.
7: 0.5%.
5: So it is normal. It's a. So amra bolte pari eta ekta freshwater. তবে এটা একটা ভালো বুদ্ধি যে একটা মাল্টি ক্রপিং সিস্টেম আছে এখানে যেখানে যে ফিশ নিচে
7: সবজি চাষ আছে
5: ফিশ আছে এবং সামনে অনেক সময় এটার উপর পোলট্রি ফার্ম করে মানুষ
7: ওই পাশে আমরা হাঁসও দেখা যাচ্ছে হাঁস মুরগির
5: জন্য ভালো আর পোলট্রি ফার্ম করলে ওইটাই হচ্ছে অর্গানিক ফুড হিসেবে মাছের ফুড হিসেবে ওটা ব্যবহার হয় গোসলের কাজে ব্যবহার করে ওই যে গোসল করতেছে আমরা
7: আবার হাড়ি পাতিল সম্পূর্ণ এখানেই
5: দিই হাউসহোল্ডের সব কাজই ধর এইটা দিয়েই হবে যদিও দেখা যাচ্ছে একটু ডার্টি বাট ওদের তো কোনো অপশন নাই অপশন না থাকে
3: The life that once thrived in the Kalabagi mudflats may be just one high tide away from destruction. In China, the city of Hangzhou once faced the same threat. The tidal bore surged inland like a battering ram, swallowing everything in its path.
0: 你想想，你可以想象一下，如果这个潮水冲到了我们的家园，会发生什么样的情况？死亡了，死亡是不是？对，那么在这样的潮灾的情况下呢，人们是怎么？ 把这个潮水阻挡在家门之外的呢，那么人们想出了很多很多的办法。当初呢，就有我们现在看起来，比较迷信的一种行为啊。他们还在钱塘江边建造起了各种各样的塔，比如说非常有名的像六合塔，据说。 可能也是为了正潮而建的。潮这个潮水最大的时候，你去观潮是一件盛事。导演，通道的避难，你们休闲一下，这是通道。 为什么呢？就是说每年到八月十八的时候，还有很多人非但就是不躲起来，而且还跑到江边去观潮。小孩要带牢，剩下的都要安全。在那个江岸上，岸边看了还不算，还要想到江里头去看。有危险，观潮肯定是有危险的。 可以去观潮，但是离潮水要远一点。

0: মাথা সাজা, এক মাথা কাঠ দেওয়ার, এক মাথা সাজা।
1: Others remain, resigned to whatever fate the king tide may bring.
0: আমরা খুব দ্রুত, বৃষ্টি বাদল আসছে যে খুব দ্রুত আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখন কি হবে তো আল্লাহ হচ্ছেই জানো।
2: এই জায়গার মায়া হারিয়ে যাচ্ছে, পাচ্ছি না জন্মভূমি এই জায়গায়। ভাই বিড়াটা রাখছি সুন্দর আছে, সেই জন্য আমি যাচ্ছি পারি এই জায়গা। জীবনে মায়া বড়
0: আমি ঢুল টুকটা কটা নিয়ে তুই জায়গায় ওই জায়গায় ছুঁয়ে যাই। এখানে কোনো ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই। সাগর জিতে গেছে, আমরা হেরে গেছি।
1: From Bangladesh to South Korea to China, king tides shape the edge of a continent, building land, then tearing it away. Millions of people adapt, retreat, endure. The king tides obey only the rhythms of the sun and the moon. And the future of these coasts and their people will be decided by how much higher those tides should choose to climb.

0: Every April, as mangroves bloom, the king tides make the deeper areas of the Sundarban forests accessible. It's the moment honey hunters have been waiting for all year.
1: দ্বিতীয়ত জঙ্গলেও যাওয়া যায় না কোনো জায়গা যাওয়া যায় না

0: হ্যাঁ ছোট কেন দুই কেন মানে এই বাঘটা ঘুরি এই এই বাঘ আসলে হবে
1: না
0: কি ওটপানে এমনি মধু সংগ্রহ করতে গেলে সামনের মাথায় বাঘ পড়িছে মনে করেন বাঘ আমরা হাইটে যাইতেছি ও পাশ কাটি চলে গেছে হ্যাঁ বাঘ আমি দেখেছি আমার সামনে পড়িছে কিন্তু এই মধু সংগ্রহ করার সময় নাই
2: It's an important time for Zafar. This year, he hopes to move to a new home with his family before the arrival of the king tide. He'll need every taka he can make from the honey harvest.
0: Bari bari. Hi. Hi hi. Hey,

0: মানে গুটলি ডুক বাদ জায়গায় মৌজো ডুক আছে, সে ডুক রাখতে হয় নিতে হয়, আর বাকি গুটলি ডুক থাকে ওই জায়গায় আবার পোকটা বসে আবার চাক মানে চাকে রস করে।
1: এরা কাটাই গেছে, এরা নামিয়ে ভরতেছি।
0: সাত দিনের যাত্রায় যদি মধু ভালো মেলে ভালো পাওয়া যায় তাহলে 200 কেজি 250 কেজি 300 কেজি পাওয়া যায়। আমি বছরে 1 লাখ টাকা ইনকাম করি, কোনো সময় মেটে মুখোমুখি হয়, কোনো সময় মেটে না, আবার কোনো সময় মেলা শর্ট পড়ে যায়। আমার এই যে জোয়ার ভাটার চাপে নদী ভাঙনে আমার বছরে ওই ঘর বানতেই আমার 30,000 টাকাতে ব্যয় হয়ে যায়।
2: Like 50 other families, Zafar's house is one of the hanging homes, which has been cut off from the rest of Kalabagi.
0: ওই ঘর 30 বার 30 বার এরকম 20-30 বার ঘর ভেঙে নিয়ে এনে অনেক করে করে বাঁধে। পাঁচ কাঠা জায়গায় ওই জায়গায় ঘরটা নিয়ে বান্ধার মতো মানে কয় মাপের জন্য যায় আপাতত ওই জায়গায় থাকতে পারি, তাকে জন্য একটু লেখাপড়া শেখাইতে পারি, নিজেরা জন্য একটু মাল জিনিস কটাই বাজাতে রাখতে পারি।
2: Over the last few decades, many Bangladeshi scientists and planners have tried to limit the damage brought about by the king tides in the Sundarbans, but to no avail. From Dhaka, two young geographers have come to see what else can be done.
3: কালাবুকি হচ্ছে সুন্দরবন কোস্টাল এরিয়ার একটা ছোট্ট গ্রাম। কারণ এখানে একই সাথে আপনি দ্য লার্জেস্ট ন্যাচারাল ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, রিভার অ্যান্ড দ্য হিউম্যান সেটেলমেন্ট তিনটা একসাথে পাচ্ছি আমরা, এমন একটা ইউনিক প্লেস সেটাই কালাবুকি। এখানে দেখ এই জিও ব্যাগগুলো তুই সব জায়গায় পাবি না, এখানে যেরকম দেখতে পাচ্ছিস হয়তো কিছু কিছু জায়গাতে দেয়া আছে যেখানে ভাঙনটা বেশি। এটা হচ্ছে হলো মেইন এই ভিলেজটাকে প্রোটেক্ট করার জন্য মেইন এমব্যাংকমেন্ট হচ্ছে হলো যেখানে আমরা দাঁড়ায় আছি।
4: এটা এটা গভর্নমেন্ট থেকে বানানো জিও ব্যাগগুলোর ভিতরে মেইনলি
3: দিস আর দ্য স্যান্ড
4: স্যান্ড আছে না?
3: হ্যাঁ, জিও ব্যাগগুলো স্যান্ড দ্বারাই ফিল করা থাকে।
2: Implemented solutions include flood defense, embankments, polders, and forecasting systems designed to manage the incoming water.
3: তখন জিওব্যাগ সেটাকে প্রোটেক্ট করবে, যে কারণে কাইনেটিক এনার্জি কমে যাবে পানির।
2: These fabric fortifications first appeared in the early 2000s. From 12 kilometers in 2008 to more than 70 kilometers of embankments today. Their impact remains difficult to measure.
3: তখন এগুলো এমনিতেই ছিড়ে যাবে, তুমি যখন এগুলো টান দিবা এগুলো আস্তে আস্তে এই পানির নিচে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। কিন্তু এটার চেয়ে বেটার সলিউশন হচ্ছে যদি কংক্রিটের ব্লক ইউজ করা যায়, এবং এইখানে যে এমব্যাংকমেন্টটা দেখতে পাচ্ছি আমরা এটার পুরোটাই সয়েল দ্বারা, সয়েল অনলি সয়েল ম্যাটেরিয়াল।
2: The Sundarbans is the largest low-lying delta plain on Earth. Over 60% of it sits less than 3 meters above sea level, leaving its shores particularly vulnerable to surging tides.
3: Sea level is rising. এবং কোস্টাল এরিয়ার যে লোল্যান্ডগুলো আছে সেগুলো ইনান্ডেট হয়ে যাবে সামটাইম, যেটা বলাও হয়েছে আইপিসিসি থেকে, ইউনো আইপিসিসি থেকে বলা হয়েছে যে 2050 সাল নাগাদ প্রায় বাংলাদেশের 3.5 কোটি মানুষ ক্লাইমেট রিফিউজি হবে।
2: In just 30 years, Bangladesh has lost 2,399 square kilometers of coastline, an area larger than London, swallowed by the sea. Scientists are racing to track these vanishing shores, but the land is disappearing faster than they can map it.
3: But এটা হচ্ছে আটেও যদি আমরা চিন্তা করি, দেখো, that's the point, huh? Here, to here, it is 289 meters. Then, let me show you. এটা 2024 এর একদম
4: last
3: moment. হ্যাঁ, এখানে যদি আমরা রোলারটা নিয়ে দেখি, this is the point actually. It's almost 342. অর্থাৎ একটা পয়েন্টের ইভারে গত 15 থেকে 16 বছরের মধ্যে 50 মিটার ইরোশনের কারণে এইখানে চেঞ্জ হচ্ছে। এটা জাস্ট একটা পয়েন্টের ক্ষেত্রে, এবং এরকম ভালনারেবল পয়েন্ট এই রিভারের ক্ষেত্রে আরও আছে, যেটা কালাবগের আশেপাশেই। সো আমরা যদি সেটা মেজার করতে পারি, তাহলে দেখা যাবে যে এই ইরোশনটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে একটার পর একটা।